খংবাবকে কানা বাকনা হদ আবাগর ইছাপকে গরতনি ইবা ছিগে আবাকে ইয়া কাকুদি ইদে গো হাসে সেবকে সেমে আপ এবং গবাং হুবা হুবা কুংকে তাবে মেয়েপকে গো ই আমা সে তাবে মেয়েপকে গো এই ই আবে কামসেং ও আপ না কুই আপকে কানা বাকনা হদ এবাগর ইছাপকে কানা বাকাবিকে নেব সেং গবা খোয়া পিক 14 এইট না গো আহা ওকে গবকে পিক 14 হোয়াসে আনা খোয়াপকে না হদ ইংল্যান্ডি খোয়াপকে হোয়াসে আনা ছি ওবে কাম গোনা দিছি তং ইনকে নেসকোসা কুন হুরেছি ডিসকোরং না কোন গরা মা কৌতুর কারেন থিগবকে কাপ্তেন একটা যোথন আইয়েবকে নেব সে উড়িত আনাসকে গাবা খোসে যা টাইক না আছে কানা কারমা খারাপ জানি আছে ইচ্ছি নেই খারাপ বসকে হুম আস ইংল্যান্ডে দিস না কামসিং আছে ছুঁপ ডাকতে যাচ্ছে দানা স্নাপক ছুঁ সব দানাস কষে আর ছুঁপ মাবাস কষে তাসি ই গুরুত্ব আপনি উচকে আচ্ছা ই দানা সাচি মারিং আই কোজা হাবে খোই থিগবকে যোথন আইয়েব কামসেং আপ না কাই আরে আমা খুই দানাস কাউকে গাবকে কুয়ে আইপকে গাবাক মাসে কষে আছে ঠিক আছে আবার হরু আছে আসে কাইমা হুরু আপকে না অপগু তিরামি হুরু আপ না কানা টিপকে কাইমা হুরু আপ অপগু ই ফ্লেক আপনার ফ্লেক কানা ও ফ্লেক থামি আবার আন গাও দো আসে কাই ইং হুরু আগু কাই সাং হুরু আগুকে না গাও দো সরস না থাকে সপনা দিয়া গামা খামারা মা হুরু আগু টুইপকে আবার অপগু ই দিয়া খামা কাই খাও নজি থাকে সব না খাবে ঘুমু গোসকে বসে কাউ দো ঠেকলন রাইস গো নিবা উচি নবা খাও সকা গুয়ে কাউ খাকে আবার গুয়েপকে নে কামসের না খাও দো নবা খাও নুস এই আবার হুরু ছা নেপকে স্পেন্সা নেপকে গুয়েবা নেপকে আন্দারসেনা নেপকে কোন সাবা নেপকে আন্দারসেনা নেপকে জেমসা আমসের একটা হাসাবকে ইংল্যান্ড নেপকে কোন সাবা কাউ দো বাক সেন্ডার্স লাইনিং এবার হারু ছাপকে কোন সাবা কুয়ে এসা কুয়েপকে নেবা উচি ওগাব কাং হরুখে নেরাকা হাসাবকে নেবা ডেকলন রাইস ডেকলন রাইস কামসে আকাও দো বুঝে আন্দারসেন কাউকে এসকে বসা কাউ দো নেরাকা হাসাবকে মাঠুয়েগে মাঠুয়ে গেপটা নেবা দিচ্ছা কাউ দো মাঠুয়েগে মাঠুয়েগে আমসের একটা হাসাবকে মাঠুয়েগে মাঠুয়ে গেপটা দিচ্ছা এসা আমি এক খায় একটা হতো ইংল্যান্ডিং আরো মানে নেপকে করো ইচ্ছা পেলেন গাম আমি আমি এক খাই গেয়ে নেপকে কুয়াই কুয়াই উচি নেবা আরে কাপ আরে কাপ আম কাপ কাকা নেপকে মাঠুয়ে গে বা কাউ দো মারি তা দিন আমি সে হুরু আবেসি দোনাসি দানাস এং উচেন আখা দেরা দি ছাপকে কানাবা নে গো খোকে গবকে মেন সাবা কাউ দো আমি সে এগুদিন হুম নাস গারা দি ছাপকে মেন সাবা এবার খায় ছাপকে ইংল্যান্ড কাউ দো হাবেবকে নাবা মেন সাপ চিনা কেসে কাইন হুরু আগু দি তুই নবাবকে ই নবাব করস এই করো তাবা সেন চিং নবাব নাচি বসা খোচি গো কয়েছে ই খাইবারি সেন চোগানি ওয়াগে হুবিব দাবারং হুরু ওয়াগে ওগাম হুব নারং হুরু ই সাকু দুগো ইংল্যান্ড গাং হুরু যাই কিন্তু ওগাম হুয়ান নারং হুরু ই নাদিমি চিচকেন খো কুই ই বাবা গুরু টিচা হবে টমাস পাটি ইফান আমগুসে খাই খেয়ে হবে খো আসারে ইফান কামসেরিং হুরু নাসকে বসে কাঁও দো নাসকে কানা আরো মাসা ছি ছৌ মাস ইব না আপকে কাপতে না জোটান আইয়েব কে মুং খাচা আইস এই ছৌ মাস ইব না ও আপ না খুই হন খুই ওয়াত মা নেবাং আমগুসে আং নেউকে গব জেব যা কোন সাপ্তানাস এং নু নেবকে আন্দারসেনা নেকতাবি রাক না খাচাব কে স্পেন্সার রাক না হতো কামসে রাক না খাব কে ইংল্যান্ডা কাউন্টার আটাক তিরামি সোয়াব না নৌকো ডিছাব কে করতো না কাউ দো হুম নাস কানাব দিসিং আক না খা নেবকে করতো না কাউ দো নেবকে করতো না মারি তা দিন আমগুসে এসা হাবে জোনাসি তানাস এং মুং তোসে মা জোনাসি তানাস এং নু চিং নবাং আমগুসে আক খাই খেয়ে নেবাং ও আপ না খুই ওখা আমসে আহাব গে পক স্পিক ফর ইংল্যান্ডে খো আবার কাউ দো কোচিং এই কাং হুরুচি গুয়ে গুয়ে এবার হু নেবা কাস আরিস না টেকলেন রাইস টেকলেন রাইস এবার হু আন্দারসেন আন্দারসেন ইবা কাউখা নেরাক গাহা চাপকে কাউ দো নেবা কর্তনিং এবার হাবেন আমগুসে এক খাই খেয়ে নেবা সেমে আবার কাউ দো ছি আমসেরা দিছা নেপকে কানাবাং এগুদিন হুম নাস না নেবা খাওস এই টমা তোবাসি নেরাক কাউখা নেবা আমথাপ কাক নুখাস কে বসে কাউ দো অপকু অপকু অপকু বা খুচাকে সব না মেনসা হাবেসকে নেব সাকো সিয়াং ওয়াচিং নবা কানা পিং হুম নাসঙ্গা কামসে ইংল্যান্ডে খানি আউং না সেই খাইঙা খাইঙা দিরামি কে কুরো খারেং আপটি কোয়াবা কাউ দো নাসকে ইংল্যান্ডে চি কানা চিং আগুঙা হবে কাটিং হুরুগুনা কাস আরিস না আন্দারসেন গে নেবা কাউ দো মারি তা দিন হুম নাস কানা দিস না কোন সাবকে নেবা কাউ দো নেসকো সেব কি আংলেন্ডে কাম করে জিতে আগা দিছি কাম পাস তিন ইন্দে মাগুয়া কানা কে মোনা দিছি কাম তা পাস রোজ গুটে মাগুয়া আজকের এবার সেন কানাব কেং হুরু তামা ইংল্যান্ডে তুপকে কুয়াম কাং হুরু খায় রাবকে কানাবা